ইগুরার মাভি মে এমমেন্না বুনিং কোদ্দেনে কাঙ্গি তুবার কুরিমা কে সেত্তা দেবেনি নুহুরে দেম ফেন্নাং গেল্লেম্মা উন্দা গোভে আমুরা গেল্লুনো এচ্চে গেন্নাং ইতুবার হেং আফিলেনি এবাগুতুকনে ফুবেদ্দেন নেত্তাং

0: آت القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا هوري هلاكك بركماي সাহারোয় তিমং এবেনে মিহাকু মিতুরাকু খামুগা নুহিফিনামা কিহা রাঙ্গালু বিস হেয়ে কদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা হাম কাঠাবরুম তিমান নায়া হামায়া এ কুরআন আও মা ফাহু এনা তিমং এং একিবাকো মাগফুরাত দাফিয়ে ইনসানায়া এনা দেরাকো নিকামেতি কল্লা এচ্চেকামুগা শয়তানা ওয়ে ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা রাসূল আদান্নওয়ানে এ আরুগে ভেরি রাসখালাকো হামকারহবরুন তিমং আলাগে কওমুগে মিহুম মি কুরআনা কি এক্কিবা কল্লা ফাওয়া এচ্চেকামুগা হাদাফুয়ে وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا هما افدان تيمن رسكلانگ كم نبيك كوورينگ ترين عدو كل فيمه تدوما گدكوا كلكو كمگيا مولا نصر دوا كلكو كمگا كريگ فانوگ ويري رسكلانگ فودي وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا আনআমান ওয়া আনাসিয়া কাসীরা একলাঙ্গি রেগানু নিবলেকমুগা আদি নিদুমকি আরামেকমুগা লাওয়া আদি দুয়ালকি দিরি উলুং হোদুমা উলে ওয়গুতিকমুগা লেভি রাসকলাঙ্গে আদি একলাঙ্গে রাহমাতুগে কুরিয়া এবহি ওয়ারেগে কুরিয়া উফাভেরি খবরগে গতুগা ওয়ারোলি ফুনুভিবস একলাঙ্গে আদি তাহিরু কুরানিবি ফেং তিমান লস্কলাঙ্গে উডুম বাওয়ালেভিমে এই মারুয়েফাওয়া রাশে এ ফেনুং আলুন দিরুউ মাঠা আদি তিমান লস্কলাঙ্গে হাদ্দাওয়াফাওয়া তাকে তিগে তেরেং জানাওয়ারু তাকাঠা গিনা ইনসানুন্না এ ফেং বোন দেবু মাঠে ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযাবুন ফুরাতুন وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا أدي إكلانجي دي كانو إكوروفي إبهي كوروفنا كانو جي لونو كانو إكو إكو غا هنگا غتل لفي رسكلانجي مي ميرو كان بودو ميرو فنه أدي مي لونو كان غدا لونو فنه أدي إكلانجي دي كانو ديمدو غا هره لفا আদি এ দেমেদু মানা কুরানিবি ফরদায় লেভিয়ে সদাকাল্লাহুল আযীম এমমে তেদু বসফুলা কি মাং আল্লাহুগে বসফুল
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নোদিহ একে মেগাহার্টজ
3: আলিনূর

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দা গহুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: কালাই হুদুম,
1: কালাই হুদুম। আমি এখানে নদিয়া একে মেঘাহাজ দিবে এফএম।
0: হিতুকে এমবি ফুমিনুক ফরিফাওয়া তুলা হামে কেন্নু কিরুনু কিতেমে বাহকে বে
2: উবাসকল গরাঙ্গ বিলা ডুইবে খুমমে ফাহরাকু আতিবে সেনামতে গান দেন
3: হাকিকি আসরুগত মেসেজতা দিরিউলমুগে সাফ তাজিরু পাতা মিতনুগা নং হাম কুরমে ফাড়ু কিউমেন নোনান মি দুহাক বার বুণেলু কেরণু বাহক তং হিসা কোদ মটকা তেবেফুনা ফোর কোদ্দে রক্ষা তরি মা হাওদে
4: হামে কানি বেনম বি ফোরওয়াগ মিউলু নহি এমএ ফো মি হাক দাকাল
0: মি এনকে দিরিউল মং অ্যাবেনম গ নিয়তু গ দিয়া সিটি এনোনে
1: ফুরিয়া মধ্যে আহার দোস বন্দেন বরং হি মেনু আতে হামে ফোন কোন্তে বাদে ক লোপি
3: মিফাদ নুপুনবি ওই বাহকেন হিতুগাওয়িন নম দিবি এফএম গ সোশ্যাল মিডিয়া ডিএম এ দুরিকো নোতা পিএসএম এয়া আদি হোয়াটসঅ্যাপ পুং হাতে তিনেন একে হাইনো এ ফাইনো এ নম্বর আলগুন মিনা ফোন বা দিবি এফএম গে তি হিতুগে আড়তা আলগুন মিনা পেয়া দেন
0: হিমেন ইউতিরা
3: কমে আঙ্গার দোহেগে মেন্দুর ফহ দে চহায়রু হামাই কানি নুয়ে দেহে একে মেঘ হার্টস দিবে হেফেমো

0: القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير আদি দিরে কুম্মে ইচ্ছে আল্লাহ ফেনুং হাদ্দাওয়া ফাবে ফাহে বান্ডুলা লুদেমুং হিঙ্গা থাকেতি এ গেতে রেমবে আদি দেফাং হিঙ্গা থাকেতি বেস এ গেতে রেমবে আদি হাতারেস ফাং হিঙ্গা থাকেতি বেস এ গেতে রেমবে আল্লাহ একালাঙ্গে ইরাদা কুরাওয়া ইচ্ছে হাদ্দাওয়াতে হাম কারহাওয়ারুং আল্লাহি কুম্মে কামেগ্গে মাচ্চাম্মে কুলদুম ওয়ান্তা রাসকালাঙ্গে লাকাদ আনজালনা আয়াতিম মুবাইনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম হামাকারাওয়ারুম বায়ান কোদ্দেনিভি আয়াতাকে তিমান রাসকালাঙ্গে বাওয়ালেভিমে আদি আল্লাহু একালাঙ্গে ইরাদা কুরাওয়া মিহাকা সিদাওয়েগেমওয়া তেদুমাগা মাগু দাক্কাওয়াতে ويقول آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين اورم بنته الله را رسول ايتيمم من ايمان وجيمو اديتيمم من كيمم وجيمو دين يفه ಏಗೆತೆರೇಂ ಬಯಕುಮೀಹುಂ ಫುರಗಸ್ತಿ ಹಿಂಗಾದೆತೆ ಅದಿ ಏವರೆಂ ಮುಮಿನುಂ ಕಮುಗೈನ್ ನುವೆತೆ ಇನ್ನಮಾ ಕಾನ ಕೌಲಲ್ ಮುಮಿನೀನ ಇದಾ ದುಊ ಇಲಲ್ಲಾಹಿ ವರಸೂಲಿ ಲಿಯಹ್ಕುಮ ಬೈನಹುಂ ಅನ್ ಯಕೂಲು ಸಮಿಅನಾ ವಅತಾಅನಾ ವಉಲಾಯಿಕ ಹುಮುಲ್ ಮುಫ್ಲಿಹೂನ್ ಏವರೆಂಗೆ ಮೆದುಗ ಹುಕುಂ ಕುರೆವುಮ ಅಲ್ಲಾಹ ಏಕಲಾಂಗೆ ರಸೂಲಾಗೆ ಅರಿಹಂ ಔಮ ಏವರನ್ನ ಗುವಾಲವ್ವಾಫಿ ಹಿಂದಕು ಮುಮಿನುಂಗೆ ಬಹಿಕ್ಕ ಮುಗಾ ವಾಕಂ ಕರವರಿ ತಿಮಮ್ಮಿಂ ಅಹಾಫೀಮುವೆ ಅದಿ ತಿಮಮ್ಮಿಂ ಕಿಯಮಂ ವಿಜ್ಜಯೀಮುವೆ ಏವರೆಂ ಬುಣುಮೆ ಅದಿ ತಿನ್ನವಾನೆ ಮೀಹುನ್ನಕಿ ಹಮ ಏವರೆನ್ನೆ ವಮನ್ ಯುತಿಲ್ಲಾಹ ವರಸೂಲಹ ವಯಖ್ಷಲ್ಲಾಹ ವಯತ್ತಕಿ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ أَدِي اللَّهَ إِكَلَاڠِ رَسُولَا يَكِيَمَنْوِ أَدِي اللَّهَ بِرُوَتِوِ إِكَلَاڠِ التَّقْوَى وَرِوَا مِيْهَا دَنَّارِ فَهِ إِيُورِنِّي هَمَ نَصِيبُ لِبِكَمْ وَامِيْهُنَّ صدق الله العظيم إِمَّ تَذُ بَصْفُرَكِ مَاً اللَّهُ بَصْفُرَ
2: ದಿವೈ ಎಫ್ ಎಂ ನೋದಿ ಹೇಗೆ ಮೆಗಾಡ್ಸ್.